রাখু রাখন হারু দয়ালা, নানক করকে গোলে বাহেগুরু জি, ষাঠ খাট চকর শহু দিসতাই, বিন পরচয় নহি থিরা রহাই, দুবিধা মেট ক্ষমা গহ রহু, করম ধর্ম কি সূল না সহো, সাতেন সাত কর বাচা জান, আত্ম রাম লেহু প্রবাণ, ছুটে সংসা মিট যাহে দুঃখ, শূন্য সরোবর পাবু সুখ, অষ্টমী অষ্টতাত কি কায়া, তা মে কুল মহানিদ্রায়া,